0: ইন্দুন রাগিনলা কেজি গলে থবা দা মার্কস রলোজি মমান রাগিনতা লালিন রাগিন গলে গয়বা মার্কস রলোজি গোয়ে রাগিনতা দুইজে রাগিন গলে ছুয়ে জালান সাবরা সিজিনপিং গ দুইজে সাবি জংগুই চিচুই জি সিজো রলোজি গোমবা দে রানহং গ জিদিন দা সিরু ইউ জেন জিদিন জুগুই সিবি সংলু ছুনচা দুইচিন হেদু জিনি জংগুই জওয়া দা জানলং গ জওয়া মমান জি জওয়া দুইজে জি জওয়া জি লা লিন সাম মচি বরা জেজি মার্কস রলোজি দিন দুইন লে হাওয়ে ওয়ে দং ছো থবা দা সংলু তুইখো লা দিন নি পানজং তোপি জিন দুইন দু সুবি তুইখো লেবু চি ফর থুংই জি
1: থাজু জি নে দে নে সি দং হি দা জা কা জি কে চাওই রং ইয়ে জে নে দে হি রে ফু জে মি ছে দং দে চুম জে মি ছে পিন চো জিন জু ইয়ং ওয়া দান চু সে বা দং সে চো জিন গা ওয়া চো উইন জু দো দা তুই নে দে উই লিং গে তিন কে সে বা ইয়ং দা বি লং শো দং জে শু সি জু তিন বে দং লং লি দা ওয়া জে সে নে জা ইয়ো ফে জে তো উইন গো টি ওন চা দং রং গো ওন চা তং জি তিন বো থু বি গে লে তিন দি সে গে দে রা সা বা চুই জি লোন দা দং নে জুয়ে দে দা সে তো হি তে নে মি সাতুয়ে রং ইয়ে দেবি গো নে ফে জে জেন দো হি সা বা তুয়ে বা দা রং জা ফে জে জে সে ইউ দং দে ওয়া ইয়ে বি ফোন জু তিন জা লা নে টি দা কুন দে তো মা নে ফে জে জে নো বা সা বা জুন ইউ দে বি তা জু গ্যা চিন তে বি বরা গা ছুয়ে ছো নে সে নি দা জে জে সে নি ফে জে তো নে জুন থুই সে নি সো সা মে চে বা চে রে সে ইউ গা জি টি গা জিন গা জি দং গা রি রে লে তা জু তে দা হ্যা জে নি নে লা কে ওয়া দা তা জু তে জুন গে ছেনি তং থুই বা তা জু তে রং গু ইয়ে বা জে সুম ছে তা দা মমো জে চা গ্যো লা রেওয়া ছেন বো ইয়ে বা সান ডে তিন সা ছে ইয়ে
0: তা লো না লো গা ছেন জুন গা বিং গো ছো লু ই হ্যা লো গা ছেন তং পু নি লো গা ছেন জুন ই পর জুই সেন লা দ্র সি বি জুই দিন চো না রং জে রং দনি সি চো জুন লো দ্র রে জিন জে জা কে লা জো জুই সা জে দিন ই লো গা ই চাং গুন না ফৌজি থে জু রেন বি দুন চুর সি বা হে জে লা ফৌজি থে জু মে ছেন গুন জু সি বি গেন সং গে চি হে জা জে লোঙ আছেন চাঙ্গুন না সাজা গ গেজন তাব ইয়ং গোমবা জে জে গিন দিন তো তিনপো পেবা দা দুই ছং জে জে গিন দুই শো সো গন্দে তো নি জাগা চুংসা চিনজুর সাম মছে পার সি দি তান দা জাগে জি সাজা তিন জে জং চে থুই বি গিনি সি গু
1: শে সা নে মে ইউ জি ইয়ং দাম বি লাম বু দা জো গিন বা নে জং দে জি সা ইয়া ছা দে কো ওয়া নে লো জু দা মমো জে টি বিং গে জে জেবো জে রি জুমবো লম্বা সাবরা লোনতু হিজিন বিংকে সোহি নমি দং জোয়াং কে থাংকো তো দেওয়ে থুনজে দাজা জেদে হিজিন বিংকে দেরা সাবি জুংগু ছেছু জে সেজো জন লুজে গোমবা শো ইউ নে লাদা দং দং জো শোং কে নি দো লাবো জে দাবো হুজে তোমা দং কে পুজু ছেন ইয়ে জুন ছে মে বা দাজে গোমপে তো আ জে সে ছে দেরা সাবি জুংগো গোংছেন দং মে ফুদু শুন উই জুনি দেবে বো থুংগি রেলা জুংখুয়া মেরিশা দা লাবো জে জে ছে মি ছে জং ঙুয়ে জু থুংগি রে জোবো নমা জো গোন্দো সেবা দেনে মমো নিরে ছোবো কো কে জে দং বিজং ই ফুতু শু উই ছেন ইয়ে নে জুংগো গোংছেন দং জেমবো ইয়ে দে জে গাজি সং রে জিবি কো ই